ইসলাম দেনুগে মাতিবেরিকাম বায়ান করাবাফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাবাফাওয়া হাদিস হেগে বারনাগাওয়ানি মান আল্লাহ এদে বেফাকালুননা রাসূল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রাসূল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি বাডাগিট নেভি সিটিয়েন হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাবাডাগেন একলেগে ফাণাং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাবা বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুননে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ বাহাকতা গাবুল করে বিতোয়ে তিমান কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদ কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেবা বিদালুয়ামে তি মামিয়ুঙ্গে গাতাম তিমান কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়ামেগেন মাগুতুগে এ বামি হুন্না এবহি ফতুগে আহুল ওয়েরিনা তি বামি হুন সুওয়ালেন নুকুরাশে এমিহুন তেদ বহুন জবাবু দি ফিনাম তিয়াবামিহুন এবস দুগু কো ফানে নুয়াতা এবামিহুন দুগু বহুন জবাবু দি ফিনাম তিয়াবামিহুন এবস তেদু কো ফাহুটে তিমা খালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দেবা বিতাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নেবিনাম একলেগে ফাড়াম বেস তিমা খালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরা ওয়াফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কো দিনুমগে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবস দীনে আল্লাহ গাবুল নু কোরা ওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন দে হবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহকাতং আডু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদ মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদ কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমুম মাগফুরেদ্দমং একি সিফাসিফাগা মি দিনুগে আদুউম মাসেকে কোরামুং গেন্দা দুয়াসওয়ারেগ্গা মি বিসনালুং কোম্মেহেন বেনুন নুগুতায়ে হিতাম মে রীতিকো দেখিবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাগিগতেন্নে ওয়াহাকতাকে

এওরেন তেদ্বেরবি খামার থাকা আল্লাহ হেও জজা দেব মশাই একলাঙ্গ ইরাদ খুরব্যাফিনমা মুনাফিকুন্ন আজাব দেবমা নুয়াতা এওরেঙ্গে মচ্চ থাওবা লেব মশে হাম কশ্বরুং আল্লাহ গিনা গিনাইম ফাফা ফুসবা রাহিম ওয়ন্থ রসকলাঙ্গে কমগাবে

0: মিহুম এওরেঙ্গে রুড়িবের খামায় আব্বাহ এওরেন রদ্দ করবি এওরেন নাকাং এভেস হেভেন নুলিবুনে আদি আল্লাহ মুমিনুন না হাঙ্গুরাম করুম ফুদ্দাবা দেব্যাফি এবাহি এওরেন গাদা হাঙ্গুরামায় নুখং এখান নেমিজ্জে আদি আল্লাহি বার ওয়েরিবন্ত আজিজবন্ত রসকলাঙ্গে খামগাবে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

0: আদি একলাঙ্গে ফতুগে আহলওয়েরিং কুরে এওরেন্ন ওয়াগিদি মিহুম এওরেঙ্গে কিল্লাথকুম বেলুভি আদি এওরেঙ্গে হিত্তক বীরওয়েরকম বিদ্দেভি তিয়বা মিহুম এগে এব্বয়কু পাতুলু কুরমুং গেন্দিয়ইমুয়ে আদি আনেব্বয়কু হাইয়ারু কুরমুং গেন্দিয়ইমুয়ে
1: ওয়া আওরাস

ওরিঙ্গে গেদুরায় এ ওরিঙ্গে মুদলায় তিয় ব্যা মিহুং এ বিমুগা ফ্যাতিলবেশ জসা নুলা বিমে তিয় ব্যা মিহুন নং এখলাঙ্গে লিপ দেবী আদি অল্লাহি খোম্মে খামেগ্গে মচ্চ কুলদুম্বন্ত কলৌ কমগাবে।

আদি থিয়া কাম্বালুঙ্গে তেরেং আল্লাহ হাসায় একলাঙ্গে রসুলায় খিয়া মন্তেরবে সালেহ আমল কুরা বে খাম্বালক এ বে খাম্বালেগ্গে ধর্ম তিমন রসকলাঙ্গে দেগুনয়া দেব্বা হসীমে আদি তিমন রসকলাঙ্গে এ বে খাম্বালক টকা সুয়ারু গেগা দিলতি দেবুমে তৈয়ার করবিমে।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

হামাকাশওয়ারুং মুসলিম ফিরে হেনুন নাই, মুসলিম আং হেনুন নাই, মুমিন ফিরে হেনুন নাই, মুমিন আং হেনুন নাই, খিয়ামান্তেরি আলুয়েরি ফিরে হেনুন নাই, খিয়ামান্তেরি আলুয়েরি আং হেনুন নাই, থেদুয়েরি ফিরে হেনুন নাই, থেদুয়েরি আং হেনুন নাই, খেত্তেরি ফিরে হেনুন নাই।

আংহনুনাই এউরেঙ্গে ফারুজিত এবাহি জিনসি গুণন্ত রক্ষাতের খুরা ফিরহেনুনাই এউরেঙ্গে ফারুজিত রক্ষাতের খুরা আংহনুনাই গিনা গিনেং আল্লাহ হন্দমক জিক্রু খুরা ফিরহেনুনাই জিক্রু খুরা আংহনুনাই এ এমেন্না টাকা আল্লাহ ফা ফুসেমাই বড় এগেমবা ধর্ম তৈয়ার করবি।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি